Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. I, Guru. कोई गल नहीं वाहेगुरु जी आपे बोले वाहेगुरु जी।

আচার চরিত নির্মল হই গর্মে মন লেয়াশুভার হোমে বিচে বকার জোতর রক্ষিয়া মেল মুলা হে কদে না বিছড়ে শব্দ সুমায়।

সাগর ভৈরবে চলি গড়ে পুরে মহল্লা চৌথা জগ জীবন প্রভ স্বামী জগদীশ্বর পুরখ বোধাতে জিত মার্গ তোম প্রেহ স্বামী তিত মার্গ হম যাতে রাম মেরা মন হর সিতি রাতে সৎসঙ্গত মিল রাম।